0: স্বামী, ছবিমান কিছু ভাগ্যের খোটো মেরে চলো।
1: ভাগ্যের খোটো এর কই পর্যন্ত জন্মে গেলেন বলতেন? ভাগ্য তো আপনি বরণ করছেন।
0: কত রে তোর মনে তুমি ভাগ্য বড় উঠেছ কিনা?

0: নমস্কার, আমার অধিকারই কবে আর শুনতে উল্টা রেডিও সফলতা
1: 103.4 মেগাহার্টজ।

0: নমস্কার, ও আমার অধিকারী। তবে আর রয়েল উঠতে উল্টা
1: রেডিও সফলতা 103.4 মেগাহার্টজ।